আলুখাং কুরমা তিয়া ব্যা মিহং হিফিখাং কাশাবারি বুধু থাকে কে এই দুনিয়েগ হায়াতুগা তিয়া ব্যা মিহং গে মেদুগা একুয়ের খান দেমি অতুমার থাকে দেং এ আফ কয়ামে দুহং তিয়া ব্যা মিহং গে তেরেম এব্বায়ক আনেব্বায়ক খা ফির ওয়ানেতে আদি এব্বায়ক আনেব্বায়ক লাওনে লেবুমং এদেনেতে আদি তিয়া ব্যা মিহং তিবেনিবি থানাকি নারকে আদি এদুহং তিয়া ব্যা মিহুন্না নাস্র দেনে এব্বেস বায়কনুয়ে।

0: දිවෙහ FM දිවෙහි නායකු නොදිය එක මෙගහර්ට්ස්
1: අමානත් තෙරිකමකි මුජ්තමයිග්ගා හුන්නන් ජෙහේ අඛලාකියාතුගේ මෑගඬු එබ්බ මකාරිමුල් අඛලාගුගේ තෙරෙන් හිමනේ එම්මෙ මුහිම්මු එක්කන්ත එහෙම් වේ අමානත් තෙරිකම් ගුලිෆාවනි ඊමාන් කම රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් හදීස් කුරවාෆාවේ ලා ඊමාන ලිමන් ලා අමානත ලහු වලා දීන ලිමන් ලා අහ්ද ලහ මානයි අමානත් තෙරිකම් නෙම්මීහායන් ඊමාන් කමෙන් නෙතේ আদি আহদ ওয়ফাতেরি নুয়া মিহকা দীনেন নেতে আমানাতেরি কামুগে দাইরায় কি বর ফুড়া দাইরায় এগে তেরেগা আল্লাহুগে হাগ্গুতাকা আদমুগে দরিংগে হাগ্গুতং একুলেবিগেমবে হুরিহা মাসউলিয়তে এগে এমমে মতি দরজায়ম ফেশিগেন এমমে দশু দরজে দান দেন আমানাতুগে তেরেগা হিমেনিগেমবে দীনি গতুং তিমা আদা কুরআন জেহে কমমে ওয়াজিবকি আমানাতে তিমায়া তিমাগে আখ আনিন ইনসানাকা দেমেদু তিমা হিঙ্গা মুআমালাত তাকুগাইয়া তিমায়া তিমাগে ভেরি রাসকালাঙ্গিয়া দেমেদুগে গুলুন তাকুগা আমানাত তেরিবুমাকি হিংহম জেহুমা আমান আমাংকামা রাক্কা তেরিকাম লিবিদে কামে তিমায়া হাওয়ালি ওয়েফাওয়া কমমে কামেগা তিমায়াকি মাসউল ভেরিয়ে মুজতামাগে কুরিমাতিগা মাসউলিয়াতু উফুলান জেহেনে ফাদান আল্লাহুগে হযরতু গাওয়েস মাসউলওয়ান জেহেমিহে আল ইমামু বুখারিয়া আল ইমামু মুসলিম রিওয়াকুরেভি হাদিস ফুলগে মানা গাওয়ে তিয়াবামি হুম কুরে কমমে মিহাকি বেলেহট্টুন তেরিয়েকে আদি তিয়াবামি হুম কুরে কমমে মিহাকি এমিহাকু বালহট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ভেরিয়েকে ভেরি মিহাই বেলেহট্টু তেরিয়েকে আদি এনাগে রাইয়িতুংগে মচ্চাং মাসউল ওয়েগেম্বা মিহিকে ফিরহেনাই এনাগে আহুল ওয়েরিংগে তেরেগা বালহট্টা মিহিকে আদি এনা বালহট্টান জেহে বাইগগে মচ্চা মাসউল ওয়েগেম্বা মিহিকে আংহেনাই এনাগে ফিরমিহাগে গেগা বেলেহট্টু তেরিয়েকে আদি এনা বালহট্টান জেহে বাইগগে মচ্চা মাসউল ওয়েগেম্বা মিহিকে আদি খাদিম মিহাই এনাগে সাহিবু মিহাগে মুদলা মেদু বেলেহট্টুন তেরিয়েকে আদি এনা বালহট্টান জেহে বাইগগে মচ্চা মাসউল ওয়েগেম্বা মিহিকে ফাহে তিয়াবা মিহুন কুরে কমমে মিহকিবেস বেলেহট্টুন তেরিয়েকে আদি এনা বালহট্টান জেহে বায়কা মেদু মাসউল ওয়েগেম্বা মিহিকে মাসউলিয়াত উফুলুমাকি উন্দাগু কামে বুরা কামে উড়ুতকা বিমা ফরবদতং এ উফুদুমা বিরুবেতিবে একামুং মানাবেগে ম্যাং আল্লাহু।

0: mara degu tankola degu lave jala baddu kar me har mere ni ps me aage note ko fo baveli kala hada kala assalam alaikum
1: wa alaikum assalam fatun kine
0: nangal muni kine
1: irada ko ha vera para ba
0: ko ba saage kan tan ne me je muni
1: ta ma ni boni
0: ah bo gadi do mi gula da muni da mi do sa bo মুনি রঙল গাড়ি মি হাম সাবো গাড়ি মেম সাবো রঙল হাম দেখ আই জান দে সাবো নি দো কো কোচ তে হুরি
1: বাদন তেলি কে লা সায়া মে বোন
0: ইয়ার ফাক্কা আছে কে আস্তা
1: রঙল ইচ্ছে
0: তো দি হাম কাল রঙল ইচ্ছে মার মির মার ফাক্কা সায়নু মে দতে বনি কমি ফারকস বুনিবি লুই লুই গতিকে হাদা লানি দো
1: লুই গ আদে মে দো হাতরে জি ডিউটি নিম্মা ফাস আদে মারা বিস্তার আবি দে মারা ফুই গতক ইয়ে এম বি মা দে
0: উডু মা চাই গত তি দিয়ে মি হাস দো
1: দে দে নুকু মে দে এহেম মা যা কোন লেবে নে তি বে দে ও মারা ফুস্তে মি বনে বনে
0: দে হেন দো বি ये वेस वाण दो मुनि बेफार
1: आ देन हुदी हा दो को हिं हम जे को तक दिमा रे
0: वाण दो ये वेस वाण बेफार वाण एक मुको दे नगल वाण के बाबा लमा हेगा कोरे ओ ता दो अनकस

ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালন রাসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভি আল্লাহ রাসুল লেভি উমর বুন আল খাত্তাব ফতুগে আহুল ওয়েরিংগে বায়কু মিহুংগে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপাওয়াগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাব ওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালবে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তিয়া মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এ বহি ফতুগে হুলবেরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমি হন তেদ বহন জবাব দি ফিনামা তিয়া বামি হন এ বস দগু কো ফানে নুয়াতা এ বামি হন দগু বহন জবাব দি ফিনামা তিয়া বামি হন এ বস তেদ কো ফা হুটে তিমা খালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে পাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন নে বিনামা একলেগে ফাড়াম বেস তিমা খালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুক দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এগে ehni efadami honge sababun mi din gabulu kokgen huri mi hege aqida ya kudavies unikamen atueda fadakame kokgen nuane kan enge shakkenne medu muslimum magfuraddaman eki sifasifaga mi dinuge aduwum maseke kuramun genda duwaswarega mi visnalun kom mehem beenun nugutai hitam meriti ko deke ve wahake namaves batil din tauge wahake ki hagigatenne wahakatake

হামাকাশওয়ারং আল্লাহ ফিয়াওয়া এউরেন আলোকাঙ্কং উলুন থাকেতে একলাঙ্গে দেনওয়ডিগেম বেতে আদি একলাঙ্গে আজিজ ওয়ন্ত হাকিম ওয়ন্ত রসকলাঙ্গে।

ফানুগে বেরি রসখলাঙ্গে হাজরতুম মুজিজাত তকিন একলেগে ফান বাবা নুলবি কিবেগিন হিয়ে খলেগে ফানু বিদাল ওয়াশ মুজিজাত তব্বাবা লব্বা কং কশবরি আল্লাহুগে হাজরতুনে আদি তিমং খলেগে ফান ওয়া কং কশবরি বায়া বেগিন হুরি ইনজার কুরবা বেকলউ কমগে